0: ব্যক্তি যে আমি কমিউট করি, মনের মধ্যে একটা ভয় থাকে, বিকজ আমি কনস্ট্যান্টলি অনলাইনে ইনবক্সে নানান ধরনের চ্যাটের শিকার হই। এই যে দেখেন হচ্ছে আমাকে নিয়ে ধরেন ক্যাম্পেইন হচ্ছে, সেই ক্যাম্পেইনে আমার ছবি ব্যবহার করে আমার বিরুদ্ধে এক ধরনের থ্রেট যে আমাকে গণধুলাই দেওয়া হবে। ওকে, আপনারা দেখেন এই যে দিয়ে দিছি, যে এটা হচ্ছে গত কয়েকদিন আগে, ইনি হচ্ছে জামায়াতে ইসলামীর আমির, বাংলাদেশের বড় বা প্রধান ইসলামী দল বলা যাবে, আর এটা হচ্ছে নতুন গঠিত পলিটিক্যাল পার্টি স্টুডেন্টের নেতৃত্বে তার নেতা নাহিদ ইসলাম। এইটাকে কনভার্ট করে এআই দিয়ে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে তারা একজন আরেকজনকে এভাবে কিস করতেছেন, বাজেভাবে দেখা তো অবশ্যই খুবই ব্লাসফেমাস টাইপের একটা ব্যাপার। বাট বাংলাদেশে এটা ইন্টারেস্টিং হচ্ছে যে সাধারণ মানুষ বুঝেন না যে এটা আসলে ভুয়া
1: ছবি,
0: সেটা মানুষজন কনফিউজড যে করছে কিনা, সো তার একজন মানুষের হেল্প নিতে হচ্ছে ভেরিফিকেশনের জন্য, যে আমরা বলবো ফ্যাক্ট চেকার হিসেবে।
2: ওইটাতে গিয়ে তুমি এই কাজ করতে পারো যে ধরো তুমি কিভাবে এটা হইল,
0: এইখানেও বাংলাদেশ সরকারের সমালোচনা করে বর্তমান সরকারের সমালোচনা লেখা উইলিয়াম ফ্রাই। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে আইসোটোপের ছবি এবং এটা একটা মডেলের ছবি, কিন্তু তার নাম এখানে দেওয়া হচ্ছে যে হি ইজ উইলিয়াম ফ্রাই। সো জুলাই অগস্টের সময়টা ছিল আমার ক্যারিয়ারের, আমার এই যে সাংবাদিকতা বা ফ্যাক্ট চেকিংয়ের সাথে থাকার সময়ের যে কয়েক বছর, এই বছরের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট কিংবা সবচেয়ে ভয়াবহ একটা এপিসোড।

এই ঘটনাটা, তাইমের হত্যার যে দৃশ্যটা, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। মানুষের মধ্যে একটা কি হয় যে সোশ্যাল মিডিয়াতে আসে হচ্ছে যখন ইন্টারনেট ব্লক আউট উঠে যায়। বা আমার প্রশ্ন ছিল যে এতগুলো মিডিয়া বাংলাদেশে আছে এবং একটা লোক এভাবে ক্যামেরার সামনে গুলি করে একটা বাচ্চা ছেলেকে মারতেছে, এই লোকের পরিচয়টা কেউ প্রকাশ করে না কেন? আমার মেইন ইনভেস্টিগেশনের জায়গা ছিল এটা আমি আইডেন্টিফাই করব, প্রকাশ করব, তাহলে অন্তত তাকে মানুষজন চিনতে পারবে যে সে কে, কে কালপ্রিটটা।

0: যে আপনি ফ্যাক্ট চেকার, ডেস্কে বসে আপনি অনেক কাজ করবেন, পরে আপনি হয়তোবা ভার্ডিক দেবেন কোনো একটা সত্য অসত্য, কিন্তু স্টিল আপনার প্রয়োজন পড়বে মাঠের ট্রেডিশনাল ইনভেস্টিগেশন স্কিলের। প্রত্যক্ষদর্শী যে ছেলেটাকে দেখা যাচ্ছিল যে সে টেনে নিয়ে যাচ্ছে রাহাত হোসেন,
1: তাই পায়ে হওয়ার সময় তাই তাইম যখন পড়ে যাচ্ছিল, তাই ওই মতো অবস্থায় আমি ওকে পিছন থেকে গিয়ে আর কি ধরে ফেলি। পুলিশ আমাদের সাথে মানে কোনো কথা বা ওইরকম মানে পরিচয় জানা বা কি, আমরা তো কোনো আন্দোলনকারী হিসেবে আমাদের হাতে কোনো লাঠি শোটা তো ওইরকম কিছু ছিল না।
2: আন্দোলনকারীরা ছোরাগুলিতে সে নিহত হয়েছে, ভিডিও ভাইরাল হয় নাই, ভাইরালই তো হয়েছে, ওরা লেখা দিছে যে আন্দোলনকারীরা ছোরাগুলিতে সে নিহত হয়েছে। বুঝছেন, অল বিশ্বই তো দেখছে ওকে কিভাবে মারছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। কেন আমার বাবাকে মারলো, আমার বাবাকে কেন মারলো?
0: এবং এরপরে আমি এটাও আইডেন্টিফাই করি যে এই পুলিশ অফিসারটাকে, এটা আইডেন্টিফাই করে আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি এবং এটার উপর একটা রিপোর্ট করি এফবিতে। এটা এফপির রিপোর্টের মাধ্যমেও বাংলাদেশের ম্যাক্সিমাম সংবাদ মাধ্যমে এফপির সাবস্ক্রাইবার, বাট কেউ এই ব্যক্তিটার আইডেন্টিফাই রিয়ালাইজ, মানে একটা যখন ক্রিমিনাল ঘটনা ঘটে এবং তার এভিডেন্স থাকে আপনার কাছে, দেখা যাচ্ছে একজন ক্রিমিনাল গুলি করতেছে,
3: কিন্তু শিশির আসলে বাংলাদেশের জার্নালিজমে শিশির একটা নতুন ডাইনামিজম নিয়ে আসছে। আমি বলতে পারি যে বাংলাদেশের জার্নালিজম বা এএফপির জার্নালিজম ইমেন্সলি ইম্প্রুভ হয়েছে, বিশেষ করে শিশির আসার পরে অনেক ক্ষেত্রে আমি দেখছি। আর একটা জিনিস আমি মিলাইতেছি,
4: আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এই মুহূর্তে চলে যাচ্ছি, যদিও এএফপি ছেড়ে যাচ্ছি কিন্তু সাংবাদিকতায় থাকতেছি, ছোটখাটো কোনো ইনিশিয়েটিভ নিয়ে হয়তো বা থাকবো আপনাদের সবার কলিগ হিসেবে, যে যেখানে থাকি আপনার সবার সহযোগিতা কামনা করি আর কি। আমার ছোটখাটো কোনো ইনিশিয়েটিভ নিলে সেটাতে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কমিউনিটি আর ছেড়ে যাচ্ছি না। সো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ,
5: লাইক কমেন্ট দিয়ে সঙ্গে।
0: এই আফসোসটা ছিল 5 আগস্টের পরে, মনে হলো যে আমি যদি একটা স্টেবল জবের মধ্যে শুধু থেকে আসে এরকম রিপোর্ট, আমি আসলে আমার এবিলিটির অনেক অংশ আনইউজড রেখে দেব।
6: এটা আমার আমার রুম হবে আর কি, সো এগুলো একটু ক্লিন করাবো, আমাদের স্বল্প বাজেটের অফিস। আচ্ছা তোমরা আমাদের আমাদের যে এটা লাগাচ্ছি এটার এটা ছবি হোক,
7: হ্যাঁ
6: কেমন লাগতেছে? এটা এটা একটা গুড ফিলিং আমাদের জন্য, আমাদের একটা স্বপ্নের প্রতিষ্ঠান।
0: দ্য ডিসেন্টের কয়েকটা ফোকাস থাকবে, ফোকাস এরিয়া এর মধ্যে একটা হচ্ছে যে ডিসইনফরমেশন মোকাবেলা করা, তারপরে হচ্ছে ডিজিটাল ইনভেস্টিগেশন, জেনারেল বিভিন্ন ইনভেস্টিগেশন আমরা করব।
6: নিউজ কন্টিনিউয়াসলি নিউজ পড়তে হবে, সব পত্রিকার নিউজ পড়তে হবে, নিউজ পড়লে মাথায় আসবে যে ওকে ওই জিনিসটা করা দরকার। এখন তোমার স্টোরের আইডিয়া গেলো, তোমার স্টোরিটাতে আমরা ঢুকছিলাম, তোমার ওইটা দিয়ে দিচ্ছ পরশু দিব ওইটা, ঠিক আছে? এর বাইরে কি আছে তোমার?
0: আমার কাজের আসলে কিটা হচ্ছে যে ইনফরমেশন ইন্টিগ্রিটি কোনো কারণে গুমের শিকার হই, কিংবা হচ্ছে আমি মামলা আমার বিরুদ্ধে দেয়া হয় সরকারের পক্ষ থেকে, যেটা পলিটিক্যালি মোটিভেটেড মামলা হবে হাওরানির উদ্দেশ্যে, আমার পক্ষে কে দাঁড়াবে? বাবারে পণ্ডিত, এই যে এটা কে? না, বাবাকে দিয়ে দাও মোবাইল। থ্যাংক ইউ। হাসিনে যাওয়ার পরে অ্যাটলিস্ট আমাদেরকে রাতের বেলা চিন্তা করতে হয় না। এর আগে আমাকে যেরকম ভয় পাইতে হইতো যে আমি একটা ফ্যাক্ট চেক স্টোরি করছি, শেখ হাসিনার এগেনস্টে গেছে বা তার গভর্নমেন্টের কোনো গুরুত্বপূর্ণ ফিগারের এগেনস্টে গেছে, ফলে আমাকে মেবি কেউ কল দিতে পারে কোনো এজেন্সি। এই টাইপের যে মনের কিসের জন্য যে আতঙ্ক, যেটা ওইটা আমরা এই সময়টাতে ফিল করি না, এটা ফান্ডামেন্টাল চেঞ্জ।
6: আমি আপনাদেরকে আজকে আপনাদের মধ্যে সন্দেহ বাতিক ঢুকাই দিতে চাই, এটা হলো আমার কাজ। যে সব কিছুতে সন্দেহ, সব নিউজ পড়ে সন্দেহ করব, আর বলবো না এটা তো মনে হয় ভুয়া, এটা তো মনে হয় ভুয়া, না সন্দেহ ঢুকাই দিতে চাই, কিন্তু সেই সন্দেহটা হইতে হবে রিজনেবল, রিজনেবল। তাদেরকে বিশেষ করে নির্বাচন সংক্রান্ত, নির্বাচনের আগে এবং পরে প্রচুর পরিমাণ মিস ইনফরমেশন ছড়াচ্ছে, আপনারা জানেন বা ছড়াবে।
3: এটা হচ্ছে যে আমি ঢাকার বাইরেও একটা ব্যাচ অফ জার্নালিস্ট তৈরি করতে চাই, আমার ক্লাস নেওয়ার পরে তাদের সাথে কানেক্টেড থাকবো, তাদেরকে অ্যাসাইনমেন্ট দেব, তাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। 300 জনের মধ্যে আমার টার্গেট যদি 50 জনের গড়ে উঠে।
6: আপনাকে যদি আমি কোয়েশ্চেন করতাম যে ফেক নিউজ কোথায় দেখেন ভাই, আপনার কমন উত্তর কিনতেন আমি জানি, ফেসবুকে দেখি ভাই। কিন্তু ফেসবুকের ফেক নিউজ খুবই লেস ইম্পর্ট্যান্ট, ওগুলোকে পাত্তা দেয় না, কিন্তু যখন মিডিয়াতে আসতেছে সেটারে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করি, সেটারে আমরা আমাদের মানবাধিকার, তারা নিজেরা যেমন কিছু ইনভেস্টিগেশন করেন, আবার ম্যাক্সিমাম ইনফরমেশন তারা সংবাদ মাধ্যম, ক্রেডিবল সংবাদ মাধ্যম থেকে নেন, ওইখান থেকে নিয়ে তারা রেফার করেন। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার পোলাপান দেখি আমারে ছাড়াই ভালো কাজ করতেছে, আমি জানি না পাবলিশ করছে একটা, তো মানুষজন এখানে অ্যাপ্রিসিয়েট করতেছে যে ভালো।
0: আমাদের একটা ইলেকশন আসতেছে এবং এই উপলক্ষে আমাদের একটা প্রিপারেশন আছে ডিসেন্টে,

0: হয়তো অনেক কয়েক লাখ মানুষ আমাদেরকে চিনে, কিন্তু 180 মিলিয়ন লোকের দেশে আমরা অনেক ছোট এন্টিটি। এটা উঠাবো? ও আচ্ছা, এটা তো আছে, করা যায়। আমাকে দরজা আলাদা করে শক্ত করে বন্ধ করতে হইতো, দরজার কীতে সোফা দিয়ে রাখতে হইতো। এই টাইপের যে মনের কিসের জন্য যে আতঙ্ক, যেটা ওইটা আমরা এই সময়টাতে ফিল করি।
1: ভাই এখানে শেষ ফিনিশিংটা দিচ্ছেন?
0: কোন ফিনিশিং?
1: এটার স্টোরিটার
0: আর ফিনিশিং নাই তো, শেষ বক্তব্য এখানে, এটা তো আর গল্প না। তাহলে আমি এখন আপ করবো। হ্যাঁ, এটা হলো আমি দিয়ে রাখলাম।
1: হ্যাঁ, অনেক আমাদের গ্রামের কথা মনে হচ্ছে, কমেন্ট করবো কেমন রিচ করবো এটা। এটা তো মানে
0: এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, মালয়েশিয়া থেকে দেখতেছে, আসতেছে আস্তে আস্তে, গালা নিজে আসবে, ভালো আসবে, সবকিছু আসবে।
1: চলে গেছে 12 মিনিটে।

0: A qué hace? So,
1: just দুইটা জিনিস বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কি সরি বিএনপি জামাতের বিরুদ্ধে কি ছড়াইতেছে আর জামাত বিএনপির বিরুদ্ধে কি ছড়াইতেছে মানে
0: দুইটা জোট একে অন্যের বিরুদ্ধে কি ছড়াইতেছে এটা হলো আমাদের প্রাইম কাজ দুই নম্বর হইল যে আওয়ামী লীগও কিন্তু এখানে ফেক নিউজ ছড়াবে সো আওয়ামী লীগের অলরেডি একটা গেস্ট যেমন হচ্ছে তারা এখন তারা ছড়াবে কি ভায়োলেন্স আমরা জানি ভায়োলেন্স ভুয়া ভোট হইতেছে এখানে হইতেছে এটা হচ্ছে এই টাইপের জিনিসপত্র সো এগুলোরও একটা চেক দিতে হবে একজনের দেখা দিবা যে কোনো একজন ডেডিকেটেডলি আওয়ামী লীগের পেজগুলোতে সার্ফ করতে থাকবে এবং দেখতে থাকবে যে কী আছে না আছে সকালে চলে আসবে আর্লি একদম আর্লি মর্নিং মানে মূল ফেক নিউজ আজকে ছড়াবে বেশি আর কালকে রাতেও ছড়াইতে পারে রেজাল্টের আগে আর কি আচ্ছা আমি তাহলে বের হইলাম ওখানে যাচ্ছি স্টারে আসতেছি সন্ধ্যার পরে হয়তো এইটা যেহেতু একটা ডিফারেন্ট কি নিয়ে আসছে নতুন এই নির্বাচনটা এটা চেঞ্জ একটা আবহাওয়া এটা আমার ভালো লাগতেছে যে হ্যাঁ এটা ডিফারেন্ট টাইপের এটা পজিটিভ রিয়াকশনের ডিফারেন্সটা বা চেঞ্জটা ক্লিয়ারলি ইন্ডিকেশন পাচ্ছিলাম যে এক ধরনের ফেক নিউজের সুনামি শুরু হবে
2: খুব আসতেছে
0: মানে ধরেন আপনাদের তো হলো সকালের প্রথম কিটা যায় কখন নয়টায় আমি তিন চার টাইপের ইন্ডিয়া থেকে দু একটা আওয়ামী লীগের দু একটা বিএনপির একটা জামাতের একটা ওকে আমি রেডি করতেছি আমার দরকার হলো এমন দুইটা ফেক নিউজ আর্জেন্ট দরকার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঠিক আছে আমরা হচ্ছে ওই যে স্ক্রিনে দেখাবো তো একটু ব্যালেন্স করে দেখাইতে হবে

0: আমাকে একটা টিস্যু দিলেন। আমরা নির্বাচনের আগের রাতে 25টা ফেক নিউজ ডিবাং করছি এবং এটা আসলে নজিরবিহীন। আমি কথা বলতে আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আমাকে একটা ইনস্ট্রাকশন দরকার, আমি কি ওইটা দেখে বলবো নাকি আমি নিজে থেকে বলবো? ওকে ঠিক আছে, ওকে হ্যাঁ ওরে আপনাদেরকে আজকের দিনের কয়েকটা শীর্ষ ভুয়া খবর যেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেগুলোর ব্যাপারে একটা ব্রিফ আপনাদেরকে জানাতে। এই ভুয়া খবরগুলোর মধ্যে কয়েকটিকে দ্য ডিসেন্ট এবং স্টার নিউজ যৌথভাবে কাজ করে যে একটি পলিটিক্যাল পার্টির শীর্ষ দুইজন নেতার ভুয়া বক্তব্য মানে ভুয়া উক্তি যেটা তারা বলেননি এই ধরনের উক্তি যুক্ত করা ফটো কার্ড সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা এটা প্রমাণ করেছি যে এই ধরনের কোনো বক্তব্য ওনারা দেন নাই। ওকে থ্যাংক ইউ।
1: সাদা শার্ট
0: ছিল, এখন আর লাগবে না, কালকে পরবো না, কালকে সকাল থেকে পরবো না।

0: এটা কি আজকের পত্রিকা? নেশন ভোটস হোপ রিকিন্ডলড। ভালো তো, দেখা যাক পর গীতে। সো ভোটার টার্ন আউট আসলে কতটুকু হবে এটা নিয়ে একটু কনফিউশন আছে। মনে হচ্ছে মানে সব জায়গায় সব ভোটাররা সমানভাবে অ্যাপিয়ার করে নাই আর কি। তাইলে তো বাকি 5 ঘন্টা 5.5 ঘন্টার সময় আছে এখনো। মিনিমাম আরো 30% যদি হয় তাহলে 60 হইতেছে। ও না, আমাদের হচ্ছে একটা বিদেশি একটা সাংবাদিক আছে, তারা হচ্ছে একটা আপডেট চাইতেছে যে কি হইতেছে এখানে। সো ওরা আমাদের টিমের সাথে একটু যোগাযোগ করবে, এটার জন্য অনুমতি চাইলো। আমি বললাম সিরিয়াস ফাইন। ভাই বোর্ডিং সেন্টারটা কি এদিকে? ভোট দিলেন আঙ্কেল, কেমন লাগতেছে? মানে এটা কি এই অনেক বছর পরে ভোট দিলেন? এর আগের নির্বাচনগুলোতে কি দিছিলেন?
1: এর আগের নির্বাচনে তো ভোট দেওয়া যায় না, ভোট দিতে কেউ আসতে মানে
0: ভয় পাইতো।
1: আর এত ভালো লাগছে, সবাই এত উৎসব মুখরভাবে আসতেছে এবং তার সাথে কোনো ক্লাস নাই। আমি ভিতরে দেখলাম এজেন্টরা বসে

0: হচ্ছে, প্রত্যেকটা এজেন্ট তারা সৌহার্দ্যপূর্ণ, জামাতের এজেন্ট গেট পেরে যাচ্ছে কলা খাওয়াচ্ছে, খুব ভালো লাগছে আর কি। হ্যাঁ
1: যে কোনটা করবে
2: বলতেছেন নাকি চাচা?